0: আমার কাজ ও আর অধিকারী তারপরে আর আইলে শুনতে উল্টা রেডিও সফলতা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।

0: নমস্কার, ও আর অধিকারী তবে আর শুনতে উল্টা রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্টজ।